আদি হাম আকাশে বরং আল্লাহকে ওয়াদ ফুলাকি হাক তেদ ফুলে আদি কিয়ামতা দে তরে গা শক নেতে বুনবে হিন্দু তিয়বা মিহুম বুনমে কিয়ামত কি খং চক তিমমেন নুদনমে তিমমেন একমামে দু হিয়ে নুনি নুকরমে আদি ইয়াকিন খুরা বয়কু কমগা তিমমেন ওয়মে।

আলকঙ্ক দুআখং উলে মিহ কবরে মাগফুরে দুম বডি কা কইজে আদি এতকেতু ওয়ানি এওরেঙ্গে দুআ থাকা গাফিল ওগিনে।

0: ফাহে রসুলুঙ্গে তেরেং গদ হিবর ফুলুগে বেরি রসুলুং এবহি উলুল আজমুগে বেকলুং কেকুরেবি ফদেং খালেগে ফানুস কেতেরবে ওডাগন্ন ওয়াশে আদি এওরেন্ন আজাব আওয়সুম খালেগে ফানু এদিওডানু গন্ন ওয়াশে এওরেন্ন ওয়াদু কুরাব্বা খন্ত এবহি আজাব এওরেন দেকে দুহ দুয়ালকুম এমমে গডি এগগে ইরুস দুনিয়েগা লসুয়তিবি বায়কমগা এওরেন নুয়াফদে মি সাফ গুতগা ইব্বা ইব্বমকে ফাহে ফাসিকুই মিহুম মেনুই হালাক ওয়েগেন নুদানেতে
1: বিসমিল্লাহির রহমানির রহিম
2: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহু গে ইসমুফুম ফাশাগান নামে

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم ماني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রা তু গফান কিবাইং রিওয়ায়ে গমবে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কেলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত ফুল গওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জম দান দেন তেবামি হুম স্বর্গ নওদবে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোব ওয়জ্জম দান দেন তেবামি হুম ঈমান বিকম গ নওয়া হুটে তেবামি হুম একমে কফিনমা তেবামি হুম এবয়কু অনিবয়ক লোব ওয়তিকং উফদিদান কামে তিমং কেলে ফাণু বিদালু দেবং হিয়ে তেবামি হুম এবয়কু অনিবয়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু অনি মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরুমকি আদে কম গ হদাশ।

আদি হাম আকাশে বরং আল্লাহকে ওয়াদু ফুলাকি হাক তেদ ফুলে আদি কয়া মাথা দে তেরে গা শাক্কে নেতে বুনবে হিন্দু তিয়া ব্যা মিহম বুনময়ে কয়া মাথা কি খং এ চেকং তিমাম্মেন নুদান্নময়ে তিমাম্মেন এ কামা মেদু হি এ নুনি নুখরময়ে আদি ইয়াকিন খুরা বয়কু কামগা তিমাম্মেন ওয়াময়ে।

দুয়া খং ওড়ে মিহ কবরে মাগুফুরে দুম্বড়ি খা কুইয়ে আদি এথা খেতুয়ানি এওরেঙ্গে দুয়া থাকা গাফিল হয়ে গিয়ে।

ফিয়াওয়া একলাঙ্গে হাদরত কুত্তম বে গথমগে গথুম এহিং ইলা হন্তকিং হিফি মিহুন না এ ইলা হন্ত নসর নুদনি কিবেগিং হিজে আদি কীত এউরেঙ্গে কিবেং এ ইলা হন্ত গিল্লি হিঙ্গজ্জে আদি এই এউরেং হেদি দোগেকে আদি এউরেং দোগুম উফাদ্দায়গেম বুনে উলুন বুনুন থাকিকে

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি বিহিন্দু দবে তখনা অখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গল ফরওয়ায়া কি দুহা সূরে কিয়েবু এ সূরাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গুনন জহে ইতুমার এমে রাঙ্গল বায়ান কোতে সূরাতে দুহা সূরে বাওয়া দেবুনি الله سبحانه وتعالى جاي وحي هيت رسول محمد صلى الله عليه وسلم يا بابا ندفاتا دوس كندك ميدكن ما فحو اينكم كيت نبي يا محمد صلى الله عليه وسلم يا هيفل كورفني الله سبحانه وتعالى اكلي فانا ميدو نور هي وي بودي گنوي كما نبي جي گتوكا اكلي فانو بينم فلو وي بودي گنوني كما মি হুরিহা বিষ্ণুমাই একলে ফানুগে বুদ্ধিয়া বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহী বাবা লব্বা বাস ওয়াহী কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান তা রহিম মান তা আল্লাহ গে ইসম হুন ফশাগনমে ওয়া যুহা দুআলুগে কুরি কোলো কান্দেপমে কম্বড়ুয়ে মায়ুস বেফা মিহে কারিগা আরগুন মেন এমে ফুরতমে স্পুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তক হিংহমে জহুন নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহী কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়াহিন্দু এ রেগানু গন্দেবওয়ামে মায়ুসফা মিহুঙ্গে আনে মসলে কি রেগানুগে ইত দামে বন্দে হেলা তিবং দুয়ালুগে নিদুমা ফহু রেগানু হেলা তিবে নিদুমা দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুসকমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললুফিয়ে জাহালু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু লব্বা ফমানি আলগুন মেন আরাম কো আলগুন মেনগে আলগুনমেগে হিতরেগা উফেদিফাওয়া খম্বড়ুমা হাস খং নাত্তালা ফাদা আরামু লিব্বাদে বগুতেগে গতুগা আদি হামে হিমমে মিকিং আলগুনমেন এঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকং কিতামমে দিগুয়েগেন দিয়া নামেস এ আন্দিরিকম ফহু আমা আলি ফাতিহাক আলি বিদেনেক হেঙ্কাউ মিহেগে কিতামমে মায়ুস কামা খম্বড়ুমা হিদ্দতিকামে হিতামতকে হুরি নামেস একমক বেস নিমুমেন গাস এনে উফাভেরি কামক আলি বিলিগেন দানে কাম এ ফহুদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরবানি মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আদি কালেগ ফানু গোয়েরি রাব্বু কালেগ ফানু দুখুশে নুলবতে আদি কালেগ ফানু নুরহুম বে বডিগে বেস নুগন্নমতে হামা মি বিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবামে দু নুরহুম বে বডি নুগন্নওয়া এ ইলাহু তিবায়া দোবি বে বডি গন্নওয়া এ ইলাহু কুরমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গাবেস এতা হিকমত তকেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আদি কালেগ ফানটকা দুনিয়া পুরে আখিরে হেউকম বড়ুকেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকং হুরে কালেগ ফানুগে বেরি ইলাহ কালেগ ফানা দেবফানিকং কশবরে দেন কালেগ ফানো রুহি ওয়াডা গন্নমানতে কিত নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে উম্মতুগে ঈমান কম গ আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইরাদা ফুনা লাগেন আলগুন মেন এমমেন বেস সুরুকে গে দাইমি নিয়মে দিবিগেন দানে কিত নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বি ইকলে ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে ইরাদা ফুনা লাগে সুরগে গে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেস বেগেন দানে থিবাগে তিয়া মায়ুস কাং উফাভেরি কামা বর গাবা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উন্দ গোলা হাস কামা খম্বড়ুমা এ হুরি হা কামে ফিলা গোস উফলা আরাম লিবে মতিভেরি গেম বা সুরতক থিবা মত্তওয়ানে মায়ুসফাওয়া মিহিগে খারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনুয়ানে ওয়াহক দখ মি ওয়াহক তনুয়ানে তো మీ వాహకత కబూల్ కురవేని సబబుతకై అనికావేస్ అల్లాహ్ సుబ్హానహు వ తాలా వహీ కురబ్బా ఫామ మీవని అలం యజిద్క యతీమన్ ఫఆవా వహీ కలేగ్ ఫాను యతీమ కముగా వణికో ఏ ఇలాహు కలేగ్ ఫాను దేఖే వడికి నువే హియ్య దెన్ ఏ ఇలాహు కలేగ్ ఫానా హియా వహికన్ దెవ్వేవియే ఏఫర్దిన్ అల్లాహ్ సుబ్హానహు వ తాలా వహీ కురబ్బని ووجدك ضالا فهدى ادي كليك فانو هارام و وداگ منيكو اي الهو كليك فان ديكو وديگ نوي هيج دين اي الهو كليك فانا ماگو ديك كيفي الگون مي غافل و فاميتي وي كون كمكاتو الگون مي نماذ نو كوروي كان انگه اينو وستينو گيت كمك فروا كود كوروي كان انگه ادي اسلام دينو گي كان كم وسم رنگل كان نينگه ehin namaves Allah subhanahu wa ta'ala algun minna hidayat dakkawa tedumaka magu dekkevi e founding Allah subhanahu wa ta'ala wa hikuravani wa wajadaka a'ilan fa akhna adi fagira kamuga kaleg fan wati e ilahu kaleg fan dekhi odigate den e ilahu kaleg fan musandi kurevi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko devani e ilahu ge wahi basfurta tedukum ga wane kan mayusifa miha emme rangalu wane gotaki Allah subhanahu wa ta'ala ge wahi basfurta tedukum ga wane kama bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilafe bodige nuwane kan den e ilahu wahi kurvi basfulga wane algon minna vre ma durkawa yatimun ge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nash kaleg fanu yatimu kujja nikameti kon nulabashe wa amma saila fala tanhar adi kamaka ge di anna miha kaleg fanu adula na hatta washe furatama he yatime devana salan jaha mihe handa kurava yatimun badane miha kon hunnani algon men ge aila algon bel hetumuka temitive algun me vannani getoru ebahuri sadan jaha miha gatuga khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini banduha kamati ka algun men tereng eves miha ko banduha kamati nidan jeheto enkamu allah subhanahu wa taala wahiku rabbani algun men nabre nikameti inna alaluma emi hun adetire ga visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna divi fava e hitamata fida ke diu ma hivar ka vegen dane kame adi hame himme e fada mismi hunang e hitir kam for ko dinu ma ki ve sei algun menge e hita hame je hun libi e ufa veri kan libi gen dane kame hame je hun libi gen dane kame ka mi suratu ga emme fahukamaka Allah subhanahu wa ta'ala bhayan kurabba fawani e ilaha kuttam evene goi emme ilahu wahi kurabbani وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ أَدِ دَنَّاشِ كَلَيْكْ فَانُ گِ وِرِ إِلَٰهُ دَوِّ نِعْمَتُكَ وَاهَكَ أَنْ فَهِ كَلَيْكْ فَانُ وَاهَكَ دَكَّا وَلُوَّاشِ أَلْغُن مِنْگِ لُودُ گِ فِينُ مَا شُكْرُ وَرِ وَانْجِهِ أَلْغُن مِنْگِ أَتَّكُ مَسَگِ كُرَوَيْتِي شُكْرُ وَرِ وَانْجِهِ الله سبحانه وتعالى أَلْغُن مِنْنَ رُوحِ وَدِگِ نُوَانَمَا أَلْغُن مِنْ دُنِيَگَ مِ تَفَوَا فَاتِبِ كِي وَگِن تُ سُوَاد كُلَن جِهِ می وگوتو میتا می موضوع مات حصہ کرما الگون مننا میتی بیوینی کیو تو سوال کول دبا وسنا فکر کروا اب وس کما کا ما جوس وی گوی کوس وا نما تو ہا سورے کیوا ایک مانیا می دوران گلا وسنا فکر کروا تیبا گے ہیتا مت کا ما جوس کم فیلا گوس تیبا ی ہن ہم جے ہما او فا ویری کان لبی گن دانے انشاء اللہ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم
1: رسول بيكلنا نبي بيكلونغ سيرتكي ارشادا نصيحتك دمري
2: ادمرغ الين هودي تجربايكي حياتك راستا فاسيا گينگستيني آرو كاتيه
3: اي آرو كاتي گيهين مادم يا كوشار كوراتكچكي هيو حلال تكچن هدمو
4: ರಿಪೀಟ್ ಅಂಗಾರ ದುಗೆ ಹೆಂದನು ಅಕ್ಕಡ್ತಿರಿ ಹುಂ ಅದೇ ಬುಧ ದುಗೆರೆ ತಿಹಕಡ್ತಿರಿ ಹುಂ
2: ಹಮೈಕಣಿ ನುವದಿಹ ಮೆಘರ್ಡ್ಸ್ ದೀನುಗೆರಡು
5: ಗಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಗಡಿ 30 ಮಿನಿಟ್ ಮೀ ದೀನುಗೆರಡು

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم غارت النجوم وهدأت العيون وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم اهدِ ليلي وأنم عيني হদ্দাবড় করে বিরাস কালাগ থারিতা অসিজ্জে আদি লোত হামহিমে বেজে আদি ইবরাস কালাঙ্গি দিরি দেমি ওডি কেমবা আমি লাজাত ফুড়াগিন কাইম ওডি কেমবা রাস কালাঙ্গি ইবরাস কালাঙ্গ হযরত আওহার আওমে নুয়াত আওহার লেপ্পুমে নুয়ে দিরি দেমি ওডি কেমবা রাস কালাগ মি আলাগে রেগণুগে বগুতু হিংহমচেহে ಹಮಹಿಮೇ ವಗುತೆಕ್ಕ ಮುಗ ಲವ್ವಾಂದೆ ಅದಿಮಿ ಅಳಾಗೆ ಲೊಲ ನಿಧಿ ಅಣ್ಣ ಗೊಯ್ ಮೆದುವೆರಿ ಕೊರವಾಂದೇ.